0: শুভ সন্ধ্যা, আজ সোমবার, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি এহসানুল্লাহ। আজকের এবং আগামী কয়েকটি অনুষ্ঠান সাজানো হয়েছে ক্যানবেরা বাঙালির বসতির উপর। বিগত প্রায় 5 দশকে ক্যানবেরাতে বাঙালিরা কিভাবে স্থায়ী বসবাস শুরু করলেন এবং ধীরে ধীরে একটি অত্যন্ত সমাদৃত বাংলা ভাষা ও সংস্কৃতির জনসমাজ প্রতিষ্ঠা করেছেন তার একটি সংক্ষিপ্ত ধারা বর্ণনা দিয়ে। অস্ট্রেলিয়ার বর্তমান রাজধানী অঞ্চল ক্যানবেরাতে ইউরোপিয়ানরা বসতি গড়েন 1824 খ্রিস্টাব্দে। অঞ্চলটিকে ক্যানবেরা নামকরণ করা হয় 1913 সালে। এরপর ধীরে ধীরে নানা জাতির নানা ভাষার মানুষ এখানে স্থায়ী বসবাস শুরু করেন। ক্যানবেরার বর্তমান জনসংখ্যা হল প্রায় 3.5 লাখ। ক্যানবেরাতে বাঙালিরা স্থায়ী বসবাস শুরু করেন 1970 দশকে। তখনকার সেই হাতে গোনা কয়েকটি পরিবার পরবর্তী 4.5 দশকে বেড়ে প্রায় 3,000 থেকে 4,000 জনে দাঁড়িয়েছে। আজকের এই প্রথম পর্বে আমরা 1970 দশকে ক্যানবেরা আগত প্রথম দিককার কয়েকজন বাঙালির কথা শুনব। শুনব তখনকার জীবনের বর্ণনা, তাঁরা কিভাবে এই বাঙালি সমাজ গড়ার যাত্রা শুরু করলেন। প্রথমে শুভ জনাব নজরুল ইসলাম ভাইয়ের কাছে। উনি কর্মজীবনে একজন ভূতত্ত্ববিদ ছিলেন। তিনি বর্তমানে সিডনিতে অবসর জীবন যাপন করছেন।
1: নজরুল ভাই, আপনি বাংলাদেশিদের মধ্যে মনে হয় প্রথম দিককার যিনি ক্যানবেরাতে এসেছিলেন এবং ক্যানবেরাতে বসতি স্থাপন করেছিলেন। আপনি যখন এসেছিলেন তখন বাংলাদেশের কমিউনিটি কিরকম ছিল, কতজন বাঙালি ছিল, তখন কি কি সুযোগ সুবিধা ছিল?
2: আমি যখন ক্যানবেরাতে আসি 1973, এখানে একজন স্টুডেন্ট ক্যানবেরাতে পিএইচডি করত, কোনো অন্য কোনো বাঙালি ছিল না, একজনও না। আমি এখানে আসি, আমার অফিস ছিল ক্যানবেরাতে, তো কাজে আমি যদিও থাকতাম সিডনিতে, সিডনির থেকে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে সোমবারে মানডেতে আমি সিডনিতে ক্যানবেরাতে আসতাম, আর ফ্রাইডেতে আমি ফ্লাই করতাম সিডনিতে। এরপরে আমি যখন সিডনিতে চলে আসলাম, কিছুদিন পরে এখানে ক্যানবেরা আমাদের এনইউতে এক ভদ্রলোক ডক্টর সিদ্দিক, উনি পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে এখানে আসছেন। আর একজন ছেলে ভদ্রলোক ছিলেন, কিন্তু উনি তার আগেই উনি চলে গেছেন, উনি ওই 73 আসছিলেন, মিস্টার ডক্টর হক, উনি ফিজিক্সের পোস্ট ডক্টরাল করছিলেন। কাজে সেই সময়ে অন্য কেউ, আমি যখন আসি তখন, তবে আমার মনে হয় আমি এখানে ওইটার খেয়াল নিয়ে, আমার আলী হোসেন এবং তার স্ত্রী মেরি হোসেন তারা ওই সময় আসে। তারপরে কিছু স্টুডেন্ট আসে, তখন তারা এই নতে পড়াশোনা করার জন্য 3-4 জন আসে, কিন্তু মাইগ্রেন্ট বলতে এখানে তখন খুব ছিল না। আচ্ছা, এরপরে আরো কিছু কিছুদিন পরে আরো অনেক লোক আসতে আর কি।
1: পশ্চিমবঙ্গের বাঙালিরা কেউ ছিলেন তখন?
2: হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাঙালি ছিলেন, 3-4 জন
1: বাঙালি বলতে, তাহলে আমি যেটা বুঝলাম 1973 সালে আপনি যখন ছিলেন তখন 2-3টা ফ্যামিলি ছিলেন আপনারা, আর পশ্চিমবঙ্গের 1-2টা ফ্যামিলি ছিল।
2: হ্যাঁ,
1: এছাড়া আমাদের হাই কমিশনের তো স্টাফ ছিল,
2: হাই কমিশনের স্টাফ তো প্রথম দিকে ছিল না, মানে প্রথম দিকে পাকিস্তান যখন ছিল তখন কিন্তু আমাদের পাকিস্তান এম্বাসিতে 3 জন বাঙালি ছিলেন, 2 জন অফিসার, একজন হচ্ছে চার্লস জাভের আর একজন হচ্ছে ফার্স্ট সেক্রেটারি, আর আমাদের মোজাহুল হক স্যার উনি হচ্ছে স্টাফ হিসাবে ছিলেন।
1: আচ্ছা,
2: এই 3 জন বাঙালি। 73 তখন মনে হচ্ছিলেন এখানে,
1: হ্যাঁ
2: 73 যখন বাংলাদেশ হয়ে যাওয়ার পরে তখন এরা আবার বাংলাদেশের এম্বাসিতে যোগ দিল, তখন এরা আমার ছিল।
1: ইসলাম ভাই, আপনারা যখন ছিলেন ওই সময় 73 সালে ওই সময় তখন আপনাদের এখানকার একটা বর্ণনা দেন, শহরটা কিরকম ছিল, আপনাদের বাঙালিদের যে প্রয়োজনীয় চাল ডাল মশলা আপনারা এগুলো কিভাবে জোগাড় করতেন?
2: তখন মানে স্পাইসেস, হ্যাঁ মশলা, এটা খুব পাওয়া যেত না, খুব কম আমার সিডনির থেকে আনা হতো। পরে এখানে কিছু কিছু পাওয়া যেত, ইন্ডিয়ানরা ছিল তাদের কিছু কিছু পাওয়া যেত। এই আর একটা জিনিস হচ্ছে, তখন তো ওই টাগরণ ভ্যালির আরম্ভই হয়নি, আমরা যখন আসি তখন ওদিকে কিছু ছিল না,
1: ওডেন ছিল,
2: অডেন ছিল, অডেন ছিল তো তখন, অডেন সবেমাত্র 10-2 আগে আরম্ভ হয়েছিল। হ্যাঁ খুব বেশি দিন না,
1: বেলকনের তো কথাই নেই,
2: না বেলকন ছিল, বেলকনের ওই জায়গাটা ছিল মাঝে, আর কোনো ছিল না, ছোট্ট একটা জায়গা বেলকন ছিল। আর রাস্তাঘাট বলতে তখন সিডিপ থেকে অডেন প্লাজা পর্যন্ত আসা ওই রাস্তাটা ছিল, হ্যাঁ ওদিকে বেলকনের ওই রাস্তাটা হয়েছিল তখন। সেই মতো সিটিতে বিকালে 5:30 পরে মানে কোনো লোক থাকতো, কোনো লোকজন নেই, কোনো এক কাপ চা যদি কেউ কাবা কফি খেতে চেত, ইট ইজ নট পসিবল, তাহলে তাকে ওই হোটেল ছিল যে একটা, সেখানে গেলে সেখানে খাওয়া দেবে, এছাড়া কোনো দোকান ছিল না।
1: তখন আপনাদের সামাজিক লাইফ কেমন ছিল? যেমন আপনাদের
2: সামাজিক লাইফ হচ্ছে এই যে, যে কজন লোক আসতো, যখন কোনো লোক বাঙালি আসছে এটা শুনলে মানে এটা তাদের যেমন আনন্দ আমাদেরও সেরকম আনন্দ। আমরা সবাই এয়ারপোর্টে সে আসবে, কে খবর দিল যে আমরা আসবে, তাকে আনার জন্য যারা এখানে কয়েকজনই থাকে কে যাবে তাদের মানে প্রত্যেকে যেতে রাজি যে আনতে এরম। আর যারা আসতো তারা আসলে স্বাভাবিক, তারা এসে মানে আশ্চর্য হয়ে যেত যে এখানে এত মানে মনে হচ্ছে যেন বাংলাদেশে আমরা আসছি, এই এই ধরনের
1: সবাই নিজের আপন আত্মীয়র মতো,
2: কারণ আমাদের আত্মীয় ছিল না তো, আমাদের ছেলে মেয়ের তাদের তাতে কোনদিন চাচা চাচি চাচা বা মামা, হ্যাঁ ফুপু চাচি তাদের কেউ পাইনি তো।
1: ইসলাম ভাই, আপনি তো অনেকদিন ক্যানবেরায় ছিলেন এবং এখন তো আপনি চলে গেছেন,
2: 19 বছর ছিলাম এখানে,
1: 19 বছর ছিলেন, এখন আপনি সিডনি থাকেন, এই যে এতদিন পরে আপনি যখন ক্যানবেরাতে আসেন, ক্যানবেরাতে বাংলাদেশের কমিউনিটিতে আপনি মেশেন বা কমিউনিটির কোন অনুষ্ঠানে যান, তখন যে আপনি দেখেন যে এত বিশাল একটা কমিউনিটি, তখন আপনি কিরকম লাগে?
2: না কমন আছে যে, এটা তো কথা হচ্ছে, আমি যখন আসি তখন তো আমার কোনো কল্পনাই ছিল না যে এই দেশে এত লোক বাঙালি আছে, এটা সব কল্পনা মানে কল্পনাই করিনি কোনদিন। ইভেন ক্যানবেরাতে যখন আমরা আসি তখনও আমাদের ধারণা যে ক্যানবেরা সবসময় এরকমই থাকবে, কারণ এখানে এটা হচ্ছে কমনওয়েলথ গভর্নমেন্টের একটা সিটি, এখানে কোনো বিজনেসনেস হবে না, যা ছিল না আগে, তুমি ছিল না কোনো বিজনেস, কাজে এরকম ভবিষ্যৎ সময় হয়তো একটু থাকবে, তো তা তো নেই, এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে। তা একটা জিনিস ভালো লাগে যে আমি কিন্তু এখনও, যেহেতু আমার ছেলে মেয়ে এখানে মানুষ হয়েছে এবং ওই সময় খুবই মানে একটা কি বলবো, আনন্দের সময় দুঃখের সময়ও হতে পারে, দুঃখ আনন্দ মিলেই সময়টা এখানে কেটেছে, সেই জন্য ক্যানবেরা অলওয়েজ ইন আওয়ার হার্ট, মানে আমার মনে হয় যে এটাই আমার আমার দেশে আমার নিজের বাড়ি, যেটা সেটা ছাড়া বাড়ি মানে আমার আমাদের শহরে বাড়ি আছে কিন্তু আমরা সবসময় মনে করি গ্রামের বাড়ি সেটি আমার আসল বাড়ি, তারপরেই ক্যানবেরায় আমার যে বাড়ি ছিল সেটা।
1: এখানে তো আপনি আমার মনে হয় আপনার পরে আরো 3টা প্রজন্ম মিনিমাম, 3টা জেনারেশন বড় হয়েছে এখানে, এখন আমরা সবাই দেখি যে তারা বড় হচ্ছে এবং তারা এই সমস্ত কমিউনিটি অ্যাক্টিভিটিসে যোগ দিচ্ছে এবং তারা কমিউনিটি অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে, তখন আমার খুব ভালো লাগে আপনার
2: সবই ভালো লাগে। হ্যাঁ আর একটা জিনিস আমি বলি, সেটা আমি আমি তো বাচ্চা ছেলে

0: মানুষ হয়েছে। আমি একটু যোগ করি, কারণ আমি বলবো আমার দেখা ক্যানবেরাতে আমার প্রায় কত 30 বছরের মতন, আমার দেখা এখানে যত নতুন জেনারেশন আমরা যারা যাদের মানুষ করেছি তারা সবাই কিন্তু মনে প্রাণে বাঙালি। আমি এটা খুব অবাক হলাম, তারা সবাই বাংলা, আমাদের কৃষ্টি বাংলাদেশের, আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের বাঙালি দিনগুলা, বাংলায় কথা বলা, বাংলায় কথা শোনা, বাংলা গান শোনা, এটা কিন্তু মনে প্রাণে কিন্তু সবাই বাঙালি। বাইরে গেলে হয়তো তারা বন্ধু বান্ধবের সাথে ইংরেজিতে কথা বলে, কিন্তু তাদের ভিতরে কিন্তু পুরোই বাঙালি। এটার জন্য আমি মনে হয় নজরুল ভাই আপনাদেরকে অবদান অনেক, কারণ আমি আসার আগে আপনারা ছিলেন, আপনার এখানে একটা বাংলা স্কুল শুরু হয়েছিল, ওটা 30 বছরের মতন, সেই স্কুল থেকে পড়াশোনা করে আমাদের ছেলেমেয়েরা বাংলা পড়তে পারে, লিখতে পারে, তারা বাংলা জানে।
1: এটার জন্য আমি বলবো জিল্লুর রহমান,
0: আমার মনে হয় এটার জন্য খালি স্কুল না, অবশ্যই স্কুল যারা শুরু করেছে চালিয়ে গেছেন অনেক কষ্ট করে হলো, একটা বিনা পাস পারিশ্রমিক, এটা অনেক বড় অবদান। এবং তার চেয়ে বড় অবদান আমরা যারা মানে যারা প্যারেন্টস যারা অভিভাবক তারা একটা গুরুত্বটা বুঝতে পেরেছিলেন যে ছেলেমেয়েদের যদি আমরা বাংলা এখনই না শেখাই পরে তার সুযোগ থাকবে না,
1: হতে পারে, এটা খুব ভালো
0: মত। আর একটা জিনিস আমার মনে হয় আমাদের যে ক্যানবেরা কমিউনিটি যেটা আমরা করে তুলছি গত 30-40 বছরে, এই কমিউনিটির অনেক অবদান আছে যে আমরা কিন্তু প্রত্যেকটা বছর এই যে বাঙালিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলা পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তারপর শবে বরাত, শবে কদর, মাঘ পূর্ণিমা, প্রত্যেকটা আচার অনুষ্ঠানে তারপরে যে আপনাদের যে পূজা যা হয় সরস্বতী পূজা বা যে দুর্গাপূজা যেগুলো করে আমরা কিন্তু তাদের ধরে ধরে নিয়ে গেছি এবং এগুলো অনুষ্ঠান হচ্ছে, এর মাধ্যমে কিন্তু তারা জানে আমাদের সংস্কৃতিটা কি, আমাদের কি কি অনুষ্ঠান আচার পার্বণ সবই তারা জানে। এর জন্য বিরাট বড় অবদান কিন্তু আমাদের এই কমিউনিটির, আমাদের আমাদের অভিভাবকদের এবং আমাদের এই সমস্ত অনুষ্ঠান যারা আয়োজন করছে তাদের জন্য।
1: ঠিকই একটা কি একটা জিনিস, আমি ক্যানবেরার জন্য অনেকগুলো সুযোগও আছে। ক্যানবেরা একটা হচ্ছে যে আগে তো যখন আমরা ছিলাম ছোট জায়গা, ছোট জায়গা মানে লোকসংখ্যা হিসাবে আর কি কম, কাজে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ ছিল, এখন হয়তো সেটা নেই, না হলেও লোক তো অনেক বেশি হয়ে গেছে, কাজে তবুও অনেক যোগাযোগ আছে। এর ফলে হয়েছে কি, ক্যানবেরা যে কমিউনিটি খুব ক্লোজ কমিউনিটি, ক্লোজ নিট কমিউনিটি, এইটা অন্য জায়গা বড় সিডনি মেলবোর্নে সম্ভব না। হ্যাঁ, এটা একটা অ্যাডভান্টেজ ক্যানবেরার জন্য। সো হোয়াট ইউ পিপল আর ডুইং আই থিঙ্ক ভেরি গুড অ্যান্ড কন্টিনিউ টু ডু ইট।
0: থ্যাংক ইউ নজরুল, আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।

0: পুঁজিবনে খুশিতে চায় নাচ বিপাস
1: ওই চরি চলল এই পার এই পার কুচকুল মানুষের নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই দাদা ভাই তাই কপালে
2: এবারে ছড়া বলবে স্বামী
3: আদুর বাদুর চাউতা বাদুর গোলাপ বাদুর দে সুপর মা

এবারে শুনব জনাব শিবু দত্ত, আমাদের শিবুদার কথা। শিবুদা কর্মজীবনে একজন স্থপতি ছিলেন। ক্যানবেরা শহর পরিকল্পনায় তার গুরুত্বপূর্ণ অবদান আছে। শিবুদা বর্তমানে ক্যানবেরাতে

0: অবসর জীবন যাপন করছেন।
1: আপনি কবে এসেছেন?
2: আমরা এসেছিলাম 1974 ক্যানবেরা ডেতে।
1: ক্যানবেরা ডেতে? হ্যাঁ, খুব ভালো দিন,
2: মার্চ মাসে।
1: তখন এখানকার বাঙালি কমিউনিটি কিরকম ছিল?
2: আমি যখন এসেছিলাম তখন তো মিস্টার রায় বলে একজন আছেন, উনি ছিলেন আর আমরা ছিলাম, আর কেউ এখানে ছিল। তারপরে মিস্টার মিত্র আসলেন, যিনি আজকাল সব থেকে বয়স্ক বাঙালি হচ্ছেন এখানে।
1: আপনি যখন ছিলেন তখন বলছেন যে তখন দুটা ফ্যামিলি ছিল, তাহলে আপনারা ছিলেন আর আপনার জানা মতে
2: বিনায়ক রায় ছিল,
1: বিনায়ক রায়, এই দুজন ছিলেন। দুটা পরিবার থেকে এখন ক্যানবেরাতে প্রায় 1,000-4,000 মতো বাঙালি। তখনকার ক্যানবেরা কত বড় ছিল? তখনকার কোন কোন সাবার্ব গুলো ছিল, মানে কোন কোন ডিস্ট্রিক্ট গুলো ছিল?
2: তখন টাগনংটা শুরু তৈরি হচ্ছিল, আবার প্রথম কাজ ছিল টাগনং এর র্যাপিড ট্রানজিটটা করা, ওটাই আমার প্রথম জব ছিল।
1: তার মানে আমি যদি হিসাব করি তখন হাতে গোনা 4-5 বাঙালি ফ্যামিলি ছিল ওই সময়, 70-এর দশকের দিকে। কারণ
2: ইউনিভার্সিটি ছিল তবুও কিছু, ইউনিভার্সিটিতে ছাত্ররা ছিল, কিছু বাঙালি ছাত্ররা।
1: কিরকম ছিল?
2: দীপেশ, যারা আপনার নাম শুনে থাকবেন, দীপেশ চক্রবর্তী তখন এখানে পড়াতো, তবে পিএইচডি করলো, ও এখন খুব নাম করেছে ওখানে, ওর চেয়ার আছে শিকাগোতে, ওর চেয়ার আছে, আর ও সব জায়গায় যায়, এনিতে এখনো ভিজিটিং প্রফেসর হয়ে আসে।
1: আচ্ছা শিবুদা, আপনারা যখন ছিলেন তখন আপনারা এই যে আমাদের দেশি খাবার, এই যে আমাদের তরি তরকারি তার, এগুলো আপনারা কোথায় পেতেন?
2: তখন তো লোকরা এখানে, এখন তো তবু অনেক জিনিস পাওয়া যায় যেগুলো আমরা খেতে পাই, তখন এইসব কিছু পাওয়া যায় লোকরা সিডনি গিয়ে জিনিস আনত।
1: তখনকার আবহাওয়া কেমন ছিল বলুন তো? এখন তো আমরা দেখি আমরা আসার পরে বেশ শীত ছিল, কিন্তু এখন শীতটা অনেক কমে গেছে। আপনি যখন আসেন তখনকার শীত কেমন ছিল?
2: তখনও শীতটা বেশ ভালোই ছিল, মানে ঠান্ডা পড়লে ওখানে, ঠান্ডা পড়লে এখানে সবসময় ঠান্ডা লাগে, কারণ এখানকার বাড়িগুলো ঠান্ডার জন্য ডিজাইন করে না। এখানকার বাড়িগুলো এরকম হচ্ছে যে যে ওটাতে অত ইনসুলেশন থাকতো না, ঠান্ডা খুব বেশি লাগতো, কিন্তু তখন এত গ্যাস হিটিং ছিল না, কাঠ জ্বলিয়ে গরম করতে হতো ঘরগুলোকে।
1: আপনি এখন ক্যানবেরা কেমন লাগে? আপনি এখন যে ক্যানবেরা দেখেন যে এত বাঙালি এবং এই অনুষ্ঠান হচ্ছে, এখন তো এত অনুষ্ঠান হচ্ছে বাঙালিদের যে আমরা সবগুলো যেতেও পারি না।
2: এখন তো ভালো হচ্ছে, এখন তো অনেক কিছু, এখন তো আমাদের তো বয়স হয়ে গেছে, আমি রাত্রিবেলা ড্রাইভ করি না, তাই জন্য এই জায়গায় যাই না, তবুও চেষ্টা করি যেতে। কিন্তু আমরা তো এখন না বাংলাদেশিদের ফাংশনে যেতে পারি না, বাংলাদেশের ফাংশনে যেতে পারি, ওরা তো যাই না এখন, কেন কি ওখানে সুবিধা হয় বয়সে আর সুবিধা হয় না।
1: থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার সাথে তো আমার অনেক দিনের পরিচয় ধরতে
2: গেলে,
1: ৭-৮ বছরের পরিচয়। আচ্ছা থ্যাংক ইউ।
0: এ পর্বের শেষ সাক্ষাৎকারটি জনাবা খুরশিদ জাহানের। খুরশিদ আপা পেশায় একজন স্থপতি ছিলেন, তিনিও বর্তমানে ক্যানবেরাতে অবসর জীবন যাপন করছেন।
1: খুরশিদ আপা, আপনি কবে এসেছিলেন ক্যানবেরাতে?
3: আমি ক্যানবেরাতে 40 বছর আগে এসেছি, 77-এর 6 মেতে। এখানে আমি আসার পরে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকতাম, সেটা ব্যারি ড্রাইভ আর নর্থবর্ন অ্যাভিনিউর কোনায় একটা বাসায় থাকতাম, এটা ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন।
1: কোন ইউনিভার্সিটি?
3: ন্যাশনাল ইউনিভার্সিটি, তখন একটা ইউনিভার্সিটি ছিল, আর যেটা এখন ক্যানবেরা ইউনিভার্সিটি, ওটাকে বলা হতো কলেজ অব অ্যাডভান্স এডুকেশন, CCAE, ক্যানবেরা কলেজ অব অ্যাডভান্স এডুকেশন, ওটা ইউনিভার্সিটি ছিল না। আর ওই ক্যাম্পাসেই, আর আমাদের পরিধি ছিল ক্যাম্পাস এবং সিভিক, সিভিকে বাজার সদাই যা করার, আর কোন ওডেন প্লাজা বা বেলকনন মল এগুলো কিছু ছিল না, আর টাগরানং আর গাঙ্গালিন তো ছিলই না, ওটা প্রশ্নই আসে না। আর সাবাবগুলোর বিস্তৃতিও ছিল সাউথে ওয়ানিয়াসা পর্যন্ত আর নর্থে কিরালাং, তা আমরা মাঝামাঝি সিভিক থেকে যাওয়া আসা করতে পারতাম ওইসব সাবাবে বাসে, এবং বাসে যা যে যেতে আমাদের মাত্র 20 সেন্ট লাগত, 20 সেন্টে একদিন একবার উঠলে আমরা মোটামুটি এই মাথা থেকে ও মাথা যেতে পারতাম। আমাদের বাঙালিদের সঙ্গে খুবই, মানে খুবই, সমাজটা খুব ছোট ছিল তখন বাঙালি সমাজ, ভারতীয় বাঙালি বা বাংলাদেশি বাঙালি বলে আমরা তখন আলাদাভাবে দেখতাম না সবাই, আমার জানা মতে ছাত্রছাত্রীদের হয়তো 20টা ফ্যামিলি ছিল, বেশিরভাগই ছিল কাপল, স্বামী স্ত্রীর ছোট পরিবার, আর খুবই কম ছিল যারা বাচ্চা কাচ্চা নিয়ে পড়তে এসেছিল তখন। আর আমাদের তখন এই বাঙালিরা আমরা কিন্তু প্রত্যেক বছর একটা বাংলাদেশ নাইট বলে একটা ফাংশন, কালচারাল ফাংশন হতো এবং সেই সঙ্গে ডিনার আমরাই করতাম। এবং সেই ডিনারে বাইরের অনেকেই আসতেন, আমরা মাস্টার, আমাদের ইউনিভার্সিটির মাস্টাররা বা এখানকার অনেকে ইন্টারেস্টেড ছিলেন আমাদের বাংলাদেশ নাইটে আসার জন্য।
0: ওই সময় কোন মনে রাখার মতো কিছু ঘটনা বা স্মৃতি আপনার আছে?
3: অসুখ বিসুখ কারো হলে আমরা সবাই একসঙ্গে ঝাঁপ দিয়ে পড়তাম, বা খোঁজ খবর নেওয়া, কারো কেউ বাড়ির থেকে আসলে তাদের সঙ্গে দেখা করতে যাওয়া, কেউ ঢাকা গেছে, ঢাকা থেকে ফিরে এসছে বা বাংলাদেশে গেছে, তখন এক ভাসে সবাই যেতাম ওই দেখা করার জন্য, বা যাওয়ার আগে কিছু তাদের সঙ্গে দেখা করে যে আমার এই খবরটা দিও, আমি ভালো আছি, সেরকম ধরনের ছিল। আর টেলিফোন বা টেলিফোন ছিল না, মোবাইলের তো কথা আলাদা, এটা তো তোমাদের জানা আছে যে এখন মোবাইলটা খুবই, তখন চিঠিপত্র একমাত্র যোগাযোগের ব্যবস্থা ছিল, এবং খুব প্রয়োজন কিছু হলে আমরা হাই কমিশনে যেয়ে বলতাম আমার চিঠিটা একটু আপনাদের ব্যাগে যদি দিতে পারেন তাহলে একটু তাড়াতাড়ি যাবে, এরকম ধরনের আমাদের অবস্থা ছিল। এখানে বেশি শীত লাগত কি গরম হতো, এর কারণ ক্যানবেরার আবহাওয়া আমাদের বাংলাদেশের আবহাওয়া থেকে খুবই অন্যরকম ছিল। বিশেষ করে গ্রীষ্মের সময় তো প্রথম গ্রীষ্ম যখন এখানে, তখন আমরা প্রায় গাছের নিচে বসে থাকতাম সন্ধ্যার সময়, এত গরম লাগতো ঘরের ভেতরে থাকা যেত না। এখনকার জীবনযাত্রাই অন্যরকম হয়ে গেছে, মানে যেটা আমি বলছিলাম যে বাঙালিদের অনেক বাঙালি এখানে পার্মানেন্ট আছেন, তাদের আমি যে সময়কার কথা বলছি পার্মানেন্ট ছিল না, সবাই কয়েকদিনের জন্য এসছি চলে যাব, কিন্তু এখানে তো সবাই পার্মানেন্টলি আছে এবং বাড়ি ঘর করে আছেন, তারা অনেক কিছু সবজি টবজি নিজেরা করতে পারেন, এবং ভালোর দিকেই আমি বলবো যে যেটা হয়েছে যে বেশ কিছু বাঙালি হয়েছে, এবং বাঙালিদের একটা আলাদা একটা ভয়েস আছে বা একটা সমাজ আছে। হ্যাঁ, সেটা
0: কতজন বাঙালি হবে এখন আপনার মতে?
3: এটা আমার পক্ষে, কারণ আমি নিজে খুব একটা সত্যি বলতে গিয়ে আমি বলতে পারিনি, কিন্তু
0: 4,000 হবে,
3: তা তো হবে, বেশি হবে হয়তো, কারণ ছাত্ররাও অনেক এসছে, অনেক ছাত্র চলে এসছে, এখন বাচ্চা ছেলেরা পড়তে এসছে, আগে তো শুধু যারা স্কলারশিপের ছাত্র ছাত্রীরা আসতো, কিন্তু এখন অনেক বাঙালি ছাত্র এখানে আসে, নিজের টাকায় পড়তে আসে, এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলে, আমি যখন ছিলাম তখন আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়তে কেউ বাংলাদেশ থেকে আসেনি, এবং প্রত্যেকেই সরকারি বা কমনওয়েলথ স্কলারশিপ, যেটাকে আমরা আমাদের ভাষায় যেটাকে দেশে যেটাকে কমনওয়েলথ স্কলারশিপ বলে, মানে অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, সেই স্কলারশিপে এখানে পড়তে এসেছিল। কিন্তু আমার যেটা মনে হয় যে এখন যারা বাঙালিরা এখানে আছেন তারা অনেক অনেক ভালো আছেন, আমরা খারাপ ছিলাম না, কিন্তু থাকার জন্য এখানে ভালোই আছেন। এবং দেশের
0: আপনার দেশের জন্য মন খারাপ লাগে না বাংলাদেশের জন্য?
3: বিশেষ করে যেটা আমার কাছে বাংলাদেশের জন্য আমার কাছে লাগে সেটা হচ্ছে যে কতগুলো সময় বাংলাদেশের, যেমন সেই ফেব্রুয়ারি মাসের শীতের পরে যে বসন্তের যে হাওয়া, সেটা যখন সেটার সময় একটা কেমন উদাস করা মন, সেটা আমার এখানে অনেক সময় মনে হয়। বৃষ্টি অনেক, যখন এখানে খুব খরা তখন সেই বাংলাদেশের বৃষ্টির কথা মনে হয়। এই আমার মনে হয় বেশিরভাগই নেচারের দিকে আর কি, প্রাকৃতিক বাংলাদেশকে আমি মিস করি, নদীমাতৃক বাংলাদেশ বলতে যেটা বোঝা যায় সেটা, সেটাকে আমি মিস করি।
0: আমি যদি প্রশ্ন করি ক্যানবেরার কোন কোন জিনিসগুলো আপনার খুব ভালো লাগে, আপনি খুব এনজয় করেন ক্যানবেরার সবচেয়ে ভালো জিনিসগুলো কি কি? ক্যানবেরার অস্ট্রেলিয়ান
3: অস্ট্রেলিয়ান না ক্যানবেরার একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর, সেই দিকটা আমার ভালো লাগে। নিঝঞ্ঝাট মানে একটা যে হই হইরা ওই ভাবটা নেই, সে শান্তির ভাবটা, সেটাও ভালো লাগে। সেটা হয়তো বয়সের জন্য হতে পারে, হয়তো আমার আমার নিজের পরিবারেরই আমার থেকে হয়তো 15 বছরের ছোট, তারা নিউ ইয়র্কের কথা বলতে নিউ ইয়র্ক যাবো, আমাকে নিউ ইয়র্কে 2 দিন রাখতে পারো, তারপরে আমি ক্যানবেরাতে যাবো, আমার নিউ ইয়র্কের প্রতি সেই সেই জিনিসটা আর কি, নিউ ইয়র্কের যে আকর্ষণ আর ক্যানবেরার আকর্ষণের মধ্যে অনেক আমার ক্যানবেরাটা আকর্ষণ লাগে, সেটা বয়সের জন্য বা আমার নিজের ব্যক্তিগত চিন্তাধারায় সেটাকে ভালো লাগে আর কি, এটাই বলবো। আর অনেক কিছু ক্যানবেরাতে আমরা আগে যেগুলো অসুবিধা ভোগ করতাম সেগুলো নেই, যেমন আগে ছিল বাড়িঘর গুলো ক্যানবেরার খুবই এই আবহাওয়ার জন্য উপযুক্ত ছিল না, এখন সেটা একটা জিনিস আমি দেখেছি যে সবাই ইনসুলেশন ব্যবহার করে বা রিভার্স সাইকেল, এইসব কারণে ক্যানবেরা ফিজিক্যালি লিভেবল মানে বাড়িঘরের মধ্যে ওটা হয়েছে, কিছুটা যাওয়া আসার ব্যবস্থা। তারপরে ক্যানবেরা যতগুলো মডার্ন ডেভেলপমেন্ট সবই আমরা এখানে সুযোগও পাচ্ছি, কিন্তু খারাপ দিকটা পাচ্ছি না, ভালো দিকটা পাচ্ছি, সেই জন্য ক্যানবেরা ওইগুলো আকর্ষণীয় আছে ক্যানবেরার জন্য।
4: এই পর্বে 70-এর দশকের শেষ এবং 80-এর দশকের শুরুতে ক্যানবেরাতে বসবাসকারী বাংলাদেশীদের সংগঠিত করা এবং বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা ও ক্যানবেরা বাংলা স্কুল প্রতিষ্ঠার পেছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে জনাব জিল্লুর রহমান, জনাব জয়নাল আবেদিন ও জনাব মীর হাসমত আলী এবং তাঁদের স্ত্রীরা জনাবা নাজমা রহমান, জনাবা কোহিনুর আবেদিন ও জনাবা রোকেয়া আলী উল্লেখযোগ্য।

আজকের পর্বে বাংলা রেডিও আর্কাইভ থেকে বাজানো ছোটদের গান ও ছড়া আবৃত্তিগুলির শিশু শিল্পীরা আজ সবাই প্রাপ্তবয়স্ক, তাঁরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিংবা চাকুরিজীবী। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল bangla@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ইয়াহু গ্রুপ এবং ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।